0: पास तुमको वा भी
1: यू जानी हम कौन फैता कौन लीजा फुम फेतन तवल लीज छोटा हम ती तो ने निश फा फारत छोटा हम से बचाम से निश फो नाम फा फारत फैजन फा उल उल नवा नाथन चीरा मामी चीवा फस रे सका फा फारत असन रे सका छुआ डी पली वाना नहीं फतो के फा मसा जो न्यूल लेने फा म्यार जो न्यूल ला म्याफ न्यूल ला दे चीतान सिया तो सही नहीं तो कोई उल ना फुगटन छुआ डी आना चीर तो उल जान
2: यो हम रे सका इनसेक्यूरिटी सो रोवट है तुकुन मिसुन रे ते पोतोम रे रते Ratapa kinte lasam rungata ni antsfandri palema na mu matunga na stapa ko am le fateran le fitrafta sa de tratran niurana de ta menjera sasa tapaka am fil menjera am poto dotot sainya mazona zombar kamana rarotra mitsy izy moa rehefa amizay resaka maizon zay amin'ny andro arivariva fotoana afahany manararotra an'izay mitsy izay zavatra izay
3: tena sahirana mitsy aloha ny vahoaka amin'ny fatapahanjiry tena mijaly mihitsy ny vahoaka amin'ny fatapahanjiry satria ao daholo zany ny herin'ny zavatra rehetra iainan'ny mponina amin'ny ao amin'ny resaka jiry mihitsy le resaka le ao amin'le resaka le ministra vaovao aloha zany de tena tsy hitako moa zany zay volazaina am'le izy fa ohatrany ohatrany izy de misy fivana firy loatra zany le izy fa ohatrany dineny eo ihany zany ny eo e ny favary loatra n'izao aloha zany de tena fijaliana be mahitsy raha vao le jiry mihitsy zany ny tsisy de efa tena fijaliana
4: anisan'izay mihitsy ny fandriam-pahalemana aloha zany ny fanararotana maro samihafa zay ko zany tena anisan'ny voalohany indrindra zay tokony zahan'ny fitondram-panjakanany mba hijerena akaiky any momba ny hoelafiny a eo amin'ny fatapahanjiro matetika io matoana niova zany ny niova ny governemanta ka raha niova zany ny olona nitondra azy am'izao fotoana izao a dia mety efa mba manana ihany koa izy zany ny programa anasany efa nahita hoe tsy fetezany teo aloha zany de mihitsy manantena fa mety atsara ihany angamba matoana apetraka io zany de mety mahita vahaolana maharitra ny amin'izay jirama zay de hoe raha ntsika mahita moa ny vokatr'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy.